এতে ডবে লে আলি গরচু এতে ডবে আকে অবো গাবি ইো জি ম্যাম গা হু লা লে লে বেতে ফা ডবে তে ইয়াঠা গা হু অচা পু খন ডবে ইো লি মাও বি লে লা লে লে বেতে ফা অচা পু খন ডবে লকো নে হু অতো ছে সা চসা ফ অবো খাকে তে গালি কোকো লা গু অখলো চা বি ছ নে হু চা কু তা বি অছু তে ফা থা গা গা ছে বালে ও গা গা কু বালা কে বি ইো জি ম্যা গা হু চা বি ডবে লাই পলি গা হু অছু তে ফা জামা বি ইো লি গা হু চা তা বি অছে তে আবি লি সা ছু হু আবি লাই জি লাই ইয়া চা বি তে ইয়া থা অছু ছ নে হু ও গু তে আসমা কো অতো খলো কা বি ইো কে কো গা হু লা ডবে তে ইয়া থা লি আ অছু অদি এ তে আবি তে ফা থা গা গা কু বা গা গা ছে বালা বে ও খেলি ফে বি ইোচে লালে বি ডবি লে লি গয় ডবি আকে অবু গা বি ল ম্যাম লেন যেতে চা হু লা ডবি অয়া অখলো গা বি অবু লে গা হু ই কা দমা তি বে ই কা সু বে চেখে বি অজতে ফা থা ঠকা গালা বি ইো জি মেলে লা ডবি তে ইয়া থালে গা হু ই কা দমা তি বে ছে ফা ঠকা খেলা বি ইোচে লাই সে জুতে চা হু লা ডবি অখলো গা বি অবু লে কাঠা কাঠা গালা দছে বি ছতে ফালে অতো ঠে সা চসা পু বি ইোচে মে অল কোলে গা হু অতো অখলো চতা বি মা দা বি অসা মা দা বি অজুতে ফা লা ডকু বে তে ইয়া থালে লালে ই কা খালি অগু ফে বি থা পাত নে হু অতো থা গা গা দা কে তু বে অজুতে ফা থা গা গা ছ বালা বি ইয়ো জি মে কো গা বি অনে হু অতো খলো মা দা কে বি অসা অজুতে ফা জয়া বি থা গা গা ছ বালা বি ইয়ো লেলে কাঠা গা লা ডছে বি ছতে ফালে মা গা মই পুটু অপু থকা গালা বি ইয়ো জি মে অস অসা তে ফা ঠকা দা বি ইয়োচে লাই সে চুতে চুলে লা ডবে অখলো অবু গা বি লে গা হু অতো খলো চতা বে খরে সরন কবে মা দা বি অছুতে ফা থা গা গা ছ বালা বি ইয়ো জি মে লে রে লা ডবে অখলো অবু খাকে গা সেলে কক নে হু অতো ছু বেলে মা গা ছু টু বে চাকে বে তে ফা অপু থকা লা ডবে তে ইয়া থা লি গা গা ফালা বি ইয়ো জি মে জাপা ছলক লা ডবে তে ইয়া থা লে নে হু ছয়া অতো খলো মালিং আনা অফু কো অখলো মা গা ফেটু অপু গা গা ফালা বি তে চে ফে বে তা কলে জাপা মি ছলে ইউ হু চাকে তে ইউ বি ইয়ো জি মে লেলি লা ডবে ছে লেলি গা হু অতো খলো গা তে ছে বে অস চা অপু তে লে অনিমাস অপু ঠ গা দা বি অচে ফে বি ইয়ো চে নে হু লা ডবে তে ইয়া থা লি নিমা কাপু কি না বে নিমাস আনা চা দা বি লে অস চা মা ল বি চাকে বে অচে তে ফা থা ঠ গা গা গা লা বি ইয়ো জি মে লেলি গা হু লা ডবে তে ইয়া থা লি ভিটামিন তে ফা গা হু চা কে তা বি অচে হা হা গা গা কু গা গা ইয় কে চো অপু ঠ গা গালা বি ইয়ো জি মে লাই ছু বি অখো গা লে গা হু লা ডবে তে ইয়া থা জি পু চা বে অম কু ফু এ বে আর না ছে তে ফা গা গা গা ফালা বি ইয়ো চে লাই ছু বি অখো গা লে লা লে লে নে হু ছয়া উ ন নে খ বি অস চা তে ফা কে কে লা লা ছে বে চা পি ছে বে অস চা অপো গা খা দে তে গা তু ঠ গা গা গা লা বি ইয়ো জি মে লে লে গা হু খা থা গা লা খা দে ড ছে বে ছতে ফালে লে অতো গা ছে সা চসা পলে অতো ঠ গা মু আমা মই পু জি মে লে অস অসা তে ফা গা দা বি ইয়ো লে গা হু লা দলে অ গা হু আনা তে ফা থা হাসা ড বি লকো না ছ তে ইয়া ড বি লকো লে তে নিউ ইয়ে অখলো লে লা তে ছ লা খে অলু গা হু গা ড বি ইয়ো জি মে লে লে গা হু অমা চা সে থা লিন ছ না থি উ স গা হু লা ড বি তে ইয়া থা লে গা হু অ ছ মা মা মা গা চা টু অপো অফু কো থা গা গা লা বি ইয়ো জি মে ছয়া লেলে অজামা কো অতো ছু বে ইয়ো ইয়া খা গা হু অমা জামা লক গা হু অতো গা খেত মা ছু লে চা চা বি থা পাত ছু বে ইয়ো লে ছয়া লে অল কোনে হু ছয়া ছ খা খে তি চা কোনে হু অতো গা ও খে ফে বি থা পাত গা হু অতো ছে সা চসা গা তো অপো লে গা হু চা বি ডবে তে চলে লে ঠকা
งาคือรานิสอจาวิโยแต่ก็แลอวิยอนเนี่ยลาหุยาติภาชาลาดอวิออโคโลเลียอบูคาเคเตกางาคือเชซาจอซาพออบูคาเคตอดาเวออลอติภายอยู่เวลาแลอวิยอนเนี่ยลาหุยาติภาชาจะ